0: আর মই কব খুজিছো, নেশ্যনেল কমিশন ফর এলাইড হেলথ কেয়ার প্রফেশন, এখন নতুনকে কাউন্সিল ফর্ম হয়েছে, যত ফিজিওথেরাপিক আগতে প্যারামেডিকেল স্টাফ বলে কোয়া হয়েছিল, প্যারামেডিকেল স্টাফ বলে কোয়া হয়েছিল, এটা সেই প্যারামেডিকেল তো কাটি এটা এলাইড হেলথ কেয়ার আমাক অন্তর্ভুক্ত করেছে। তার মানে আমি নিজাববিয়াকে আমার মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি প্র্যাকটিস করব পারো। এটা ডিজিজ, এটা ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, এই তিনটা বস্তু জড়িয়ে আমি এটা মানে ডিজিজ ডায়াগনোসিস করো, ফার্স্ট ইভালুয়েট করো, দেন অ্যাসেসমেন্ট করো, তারপর আমি ট্রিটমেন্ট আগবাও। গতি এই বস্তুখিনি প্যারামেডিকেল স্টাফ এজনে নোৱাৰে, কিন্তু এলাইড হেলথ কেয়ার যেহেতু এটা মানে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করব পারি, গতি আমি এটা ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করো। এটা রোগী এজনে আগর নিয়ম মতে কি আছিল, ডক্টর ওসলে যায়, প্রেসক্রিপশন লিখে, তেখেতসকলে রেফার করে, রেফার করে, তারপর ফিজিও লে, কিন্তু এটা পুনপটিয়াকে আহিব পারে। এটো অলরেডি বহুত জায়গা মানে আরম্ভ হয়েছে, গুয়াহাটিত বা এনেকা বাহিরের জায়গাপুর ডাইরেক্ট ফিজিওথেরাপি ওসরলে আহে, পুনপটিয়াকে ফিজিওথেরাপি ওসরলে আহে, আহি পেলে ট্রিটমেন্ট লয়, উপশম পায়। আর আসলে কি হয়, পেশেন্টর রেফারত পেশেন্ট আহে, এজন পেশেন্ট আহিলে তেখেতে ভাল পালে, তেখেতে পরিয়ালত কলে, পরিয়ালের মানুষে ভাল পালে, কোনোবা স্টাফত কলে, তেনেকে পেশেন্টর রেফারত পেশেন্ট আহে, আর আহে আমি তেনেকে চাও, কিছু পেশেন্ট ডাইরেক্ট আহে, কিছু রেফারত আহে।
1: হয়, আর বিশেষকৈ মানুষের বিষর কারণে ফিজিওথেরাপিস্টর ওসরলে যায়, গতিকে কোনবিলাক বিষৰ সমস্যাৰ কাৰণে ফিজিঅ'থেৰাপি আটাইতকৈ ভাল চিকিৎসা পদ্ধতি?
0: হয়, এতিয়া বিষ মানে পেচেণ্টৰ ৰিকুৱাৰমেণ্টছৰ ওপৰত ডিপেণ্ড কৰে। এতিয়া কাৰোবাৰ কাৰণে বিষটো যিমান ইম্পৰ্টেণ্ট, কিছুমানৰ কাৰণে পেৰালাইচিছটো সিমানেই ইম্পৰ্টেণ্ট, মানে যাৰ যেনেকুৱা অসুবিধা হয়। এতিয়া বিষ বুলি ক'ব গ'লে আপোনাৰ একদম ৰিচেণ্ট মানে প্ৰেজেণ্ট টাইমত সবতকৈ যোনটো মানে বেছি পাওঁ আমি, সেইটো হ'ল কঁকালৰ বিষ, ডিঙিৰ বিষ, ভৰিৰ বিষ, তাৰপিছতে কিছুমানৰ হাতৰ বিষ থাকে, কিলাকুটিৰ ওচৰত বিষ থাকে, কিছুমানের বাহুত বিষ থাকে, গতি বিভিন্ন ধরনের এনেকা আমি পাও। তার উপরও যখন স্পোর্টসর প্লেয়ার থাকে মানে এথলেটিক্স হোক বা রানার্স হোক, সেখানে হোকর বিশেষ বিশেষ কিছু ইনজুরি, পার্টিকুলার পার্টিকুলার কিছু ইনজুরি হয়, তো সেইখানে কারণে ফিজিওথেরাপি আটাইতক উত্তম, মানে আটাইতক উত্তম, কারণ এজন খেলুয়ে আপনি সব লাগবে, নো ডাউট, অকল ফিজিওথেরাপি এনেকা নয়, কিনা একটা ইনজুরি হয়েছে, সার্জারি লাগা হব পারে বা মেডিসিন্স লাগা হব পারে, সেইখানির পিছত সেই প্লেয়ারজনক বিছনারপরা উঠাই আনি আকো ট্রেকত আনবলে, তেও যিয়ে নেখেলে, যদি দৌড়িছে রানিং ট্রেকত হোক, যদি ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন কোর্টত হোক, তাত আনিবলে সেই গোটেই জার্নিটুত ফিজিওথেরাপিজনে হেল্প করে।
1: হয়,
0: তো এজ এ ক্যাটালিস্ট হিসাবে কাম করে, যোনে মানে রিয়েকশনটোর স্পিডটো বহাই দিয়ে, গতি সেইখিনি লাগবে। আর তার উপরেও ধরো আপনার যেখানে আমার নার্ভর যেখানে সমস্যা বলে মানে কইছো, যেন স্ট্রোক হয়ে যাও, পার্কিনসন হয়ে যাও, তারপরে আপনার স্পাইনাল কর্ড ইঞ্জুরি, যোনখিনি মানে প্যারালাইজ হয়ে যায় বডির একটা অংশের পর তলর অংশখিন প্যারালাইজ হয়ে যায়, তো সেইখিন ক্ষেত্রে ফিজিওথেরাপি বহুত মই ভাবো বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা আগবাই আছে বর্তমান সমাজত।
1: হয়, আর আমার শরীর যেটা কিবা একটা বিষ আরম্ভ হয়, সেই বিষটো ভিতর আমার যদি হাড়ের ভিতর বা আমার শরীরের ভিতর একু হয়ে না থাকে, ধরল এক্সিডেন্ট হয়েছে, কোনো ধরনের মানে ভঙা হাড়ি ভঙা নাই বা তেনেকুৱা হোৱা নাই, বেকা হোৱা নাই, কিন্তু বিষ আছে, তেতিয়া আমি দৰবৰ জৰিয়তে ভাল করা উচিত নে থেরাপির জৰিয়তে ভাল করা উচিত?
0: হয়, এটা ভাল কোয়েশন খুঁজেছে আপনি। এই কোয়েশন মানে একজেক্ট এনসারটা মানে আপনার যত ইন্টার্নশিপ করব গেছিল স্বামী বিবেকানন্দ ন্যাশনাল রিহেবিলিটেশন অফ এস ভিনিটার বলে কয়, তাদের এগারী মেমে আমাক এই পার্টিকুলার বস্তুটার উপর খুব ধুনিয়া কথা এটা কৈছিল, যে এটা অসুখ হোক বা বেমার হোক, ডিজিজ হোক, অকল ব্যায়াম বা অকল মেডিসিন এনেকে ভাল নহয়, আপনার মেডিসিনও লাগবে, আপনার ব্যায়ামও লাগবে, অনুপাতটা দুইটারে সমান হব লাগবে। এটা প্রতিজন মানুষের বডির একটা পার্টিকুলার হিলিং টাইম থাকে, ডিজিজ অনুসরি একটা হিলিং টাইম থাকে, কারোবার অকমান বেশি হব পারে, কারোবার কম হব পারে, ডিপেন্ডস অন ইমিউনিটি অ্যান্ড আদার সিস্টেম। এটা যেনেকা একটা ধর কারোবার মানে ধরেছো কঁকালের বিষ এটা হয়েছে, আপনি যদি কলে যে এক্সিডেন্ট হয়েছে, ভাঙা নাই, দুঃখ পাইছে, মাসেলত দুঃখ পাইছে, তার কারণে প্রথম কেদিনত আমাক মেডিসিন্স লাগিব, এনেকা নহয় যে মেডিসিন্স নালাগে,
1: কিন্তু
0: হয় বিষটোর ইন্টেন্সিটির উপরও ডিপেন্ড করবো, যদি অত্যাধিক বিষ তেতিয়া আমি প্রথমতে মেডিসিন আমি খাবই লাগিব, তারপর লাহে লাহে যেটা দেখেছো যে বিষটো কমিছে, কিন্তু মোৰ মাসেলটো দুর্বল হয়ে আছে, দুঃখ পোৱাৰ কাৰণে মাসেলটো দুর্বল হয়ে গেছে, মই হাতখন আগতে যদি উঠাব পাৰিছিল তেতিয়া উঠাব পৰা নাই, সেইখিনিত আমি ফিজিওথেরাপি লব লাগিব। আর আমারও দুটা ভাগ আছে, এটা ইলেক্ট্রোথেরাপি আছে, এটা এক্সারসাইজ থেরাপি আছে, এই ইলেক্ট্রোথেরাপির জড়িয়ে আমি বিষখিনি কমাই লওঁ প্রথম পেশেন্টর। আপনি যদি ধর আউট অফ 10 8 আহিছে, বিষৰ পার্সেন্টেজ আপনার 8 আছে ধরো আউট অফ 10, তো আমি প্রথমতে সেই বিষটো থ্রু মডেলিটিস কমাই লওঁ, কারণ আপনি বিষত আপনি কোনো ধরনের এক্সারসাইজ করব নোৱাৰে, বিষত ধর পেইনটো তারপর 8 বা 2 6 7 মানলে 6 5 মানলে আহিল, তেতিয়া আমি মুভমেন্টস স্টার্ট করিম, যে প্রথমতে লাহে ধীরে লাহে লাহে মুভমেন্টস স্টার্ট করিম, তারপর আমি অল্প ওয়েট বহাম, রেজিস্টেন্স বহাম, এনেকে এনেকে মুভমেন্ট বহাই পাই আমি মাসলটোক শিকাম, মানে তোমার আগর মুভমেন্টটো কেনেকুৱা আছিল সেই মুভমেন্টটো আকো মাসলটোক শিকাম, তো তেনেকে তেনেকে তেনেকে লাহে লাহে পেশেন্টজনেরও ইম্প্রুভমেন্ট গম পায়। আর কথা হল কি, মই যে কৈছিলো পেশেন্টৰ রেফারত পেশেন্ট আহে, পেশেন্টজনে নিজে অনুভব করে, যে মোৰ আগতকৈ এনেকুৱা হৈছিলে এতিয়া মই ইমানখিনি কৰিব পৰা হৈছোঁ। কিন্তু কথাটো হ'ল কি, ইয়াত মানে ধৈৰ্যৰ প্ৰয়োজন আচলতে। পেচেণ্টে আমাক সময় দিব লাগিব,
1: দুদিনতে
0: ভাল নহয়, হয় দুদিনতে ভাল নহয়, কাৰণ এইটো মেডিচিনছ নহয় যিহেতু, ধৰক ভিতৰত গৈ পেলাই খুব কম সময়ৰ ভিতৰতে ৰিয়েকশ্যনছ কৰিব এনেকুৱা নহয়, যিহেতু মুভমেণ্টছৰ জৰিয়তে বস্তুটো আমি ভাল কৰোঁ, গতিকে আমাক সময়ৰ প্ৰয়োজন হয়, আমাকো প্ৰয়োজন আৰু পেচেণ্টজনেও সেইখিনি ধৈৰ্য ৰাখিব লাগিব।
1: হয়, উদাহৰণস্বৰূপে মই জানিব খুজিছোঁ যে কেতিয়াবা আমাৰ হাতৰ বাহু লক হৈ যায়, ফ্ৰ'জেন শ্বল্ডাৰ বুলি যিটো কয়, সেইটোতো চাৰ্জাৰীৰ বিশেষ প্ৰয়োজন নাথাকে, গতিকে সেই ক্ষেত্ৰত ফিজিঅ'থেৰাপিয়ে সহায় কৰিব
0: পাৰে। হয় হয়, ফ্ৰ'জেন শ্বল্ডাৰো আপোনাৰ ষ্টেজ আছে, তিনিটা ষ্টেজ আছে আচলতে। ফ্ৰ'জেন শ্বল্ডাৰটো এটা এজৰ পিছত হোৱা দেখা যায়, আৰু ফ্ৰ'জেন শ্বল্ডাৰটো এনেকুৱা এটা সমস্যা যোনটো আপোনাৰ হয়ও আকৌ এটা চাইকেলত নিজে ভালো হৈ যায়, কিন্তু সেই চাইকেলটো কিছুমানৰ ক্ষেত্ৰত খুব দীঘলীয়া হয়, কিছুমানৰ ক্ষেত্ৰত খুব চুটি হয়, কিছুমানৰ ক্ষেত্ৰত খুব দীঘলীয়া হয়, আৰু ফিজিঅ'থেৰাপি কি কৰে, সেই চাইকেলটো কমপ্লিট হোৱাত সহায় কৰে, কমপ্লিট সোনকালে যাতে হৈ যায়, কাৰণ আপুনি এটা চাইকেলত সোমোৱাৰ লগে লগে কমপ্লিট কৰিবই লাগিব আপুনি, তো তাতে মেডিচিনছো হওক আৰু ফিজিঅ'থেৰাপি হওক দুইটাই লাগিব। ফিজিঅ'থেৰাপিয়ে কি কৰিব, মই আগতে যিটো ক'লোঁ আপোনাক, মাছলছটো বিষ আছে মানে মাছলটো দুৰ্বল, দুৰ্বল আৰু বিষ এই দুইটা বস্তু সমানে একেলগে গৈ থাকে, যেতিয়া আমি বিষটো কমাম লাহে লাহে লাহে লাহে মুভমেণ্টছ আহিব। আৰু ফ্ৰ'জেন শ্বল্ডাৰত কি হয়, এডহেচিভ কেপচুলাইটিছ বুলি কওঁ, মানে আমাৰ কেপচুলটো এডহেচন হৈ যায়, তাৰমানে ষ্টিফ হৈ যায়, তো আমি সেই উইথ মেডিকেল ট্ৰিটমেণ্ট ফিজিঅ'থেৰাপি সেই এডহেচনটো কমোৱাত হেল্প কৰে।
1: হয়, আৰু এটা, বহুতৰ ডিঙিত বিষ খুব থাকে, ডিঙি বহু লোকে আমি দেখো যে ডিঙি ঘূৰাব নোৱাৰা
0: হৈ যায়
1: আৰু দৰৱ খাই খাইও আমনি লগা দৰৱ
0: এৰি দিয়ে,
1: মানে তেওঁ আধা ঘূৰুৱাকে কথা পাতি থাকে, তেনেকুৱা বহুত আছে, গতিকে সেই ক্ষেত্ৰত ফিজিঅ'থেৰাপি কেনেকুৱা ধৰণে সহায় কৰিব?
0: এতিয়া ডিঙিৰ বিষটো আপোনাৰ বহুত কণ্ডিশ্যনৰ ওপৰত ডিপেণ্ড কৰে, আমাৰ একদম সচৰাচৰ দেখি থকাটো হৈছে স্পণ্ডাইলছিছ, মানুহে দেখিবই আপুনি এডাল কলাৰ মাৰি পেলাই ঘূৰি ফুৰে, বা আজি খুব ডিঙি লাগিলে বা হাতলৈকে যিনজনে, ফিমেলছৰ খুব বেছি হয়, এইটো মেলছৰ হয়, ফিমেলছৰ খুব বেছিকৈ দেখা যায়, কাৰণ তেওঁলোকে গৃহিণীসকলে কি কৰে, খুব ওপৰৰ পৰা ইটো নমোৱা সিটো নমোৱা বা ওপৰত বস্তু থোৱা, তো এনিটাইম আমাৰ ডিঙিত মুভমেণ্টছ হৈ থাকে। এতিয়া কথা আহিলে আপোনাৰ মেডিচিনছৰ কথা, যদি মই ক'বলৈ যাওঁ, মেডিচিনছে পেইন কমাব ন' ডাউট, কিন্তু যদি সেই তাত নাৰ্ভটো কম্প্ৰেছ হৈ আছে বা সেই নাৰ্ভটো এনেকৈ কিবা মুভমেণ্ট কৰিলে যদি হাতলৈ জিনজিননি আহি আছে, সেই বস্তুটোক আপুনি চেপা খোৱা বস্তুটোক আপুনি খুলিব লাগিব। তাৰ কাৰণে আপুনি ফিজিঅ'থেৰাপিৰ যিখিনি আমাৰ মডেলিটিজ হওক, পেইন কমোৱা মডেলিটিজ হওক, আমি সেই গেপটো, যোনখিনি গেপ কমি গৈছে সেই গেপটো ইনক্ৰিজ কৰিবলৈ আমি এটা স্পেচিয়েল মেচিন ইউজ কৰোঁ, সেই মেচিনটোৰ ট্ৰিটমেণ্ট লোৱা যায় বা আমি মেনুৱেলিও দিওঁ, মানে বিভিন্ন ধৰণৰ, তাতে এক্সাৰচাইজ থেৰাপি, ইলেক্ট্ৰথেৰাপিৰ কম্বিনেশ্যন ট্ৰিটমেণ্ট প্লেন এটা থাকে, তো সেইখিনি ল'লেহে মানে সেই পেচেণ্টজনৰ বিষটো কমাৰ লগতে আকৌ যাতে নহয় সেইখিনিক আমি কৰিব পাৰিম।
1: হয়, আৰু মই যিহেতু কৈছোঁৱেই প্ৰথমে যে ফিজিঅ'থেৰাপি এনেকুৱা এটা পদ্ধতি য'ত দৰৱ নোহোৱাকৈ ৰোগীজনক সুস্থ কৰিবলৈ যত্ন কৰা হয়, গতিকে দৰৱ নোহোৱাকৈ যিহেতু কৰিবলৈ যত্ন কৰা হয়, গতিকে এই প্ৰচেছটো দীঘলীয়া হ'ব
0: নিশ্চয়কৈ,
1: গতিকে এই ক্ষেত্ৰত মই ৰোগীসকলক আপোনাক জনাবলৈ অনুৰোধ জনাইছো যে বহুতে ইমান দিন কৰি থাকিব লাগে যে ইমান দীঘলীয়া আমনি পাই যায়,
0: আমনি পাই যায়,
1: গতিকে এই ক্ষেত্ৰত আপুনি তেওঁলোকক,
0: মই মানে পেচেণ্টক সেইটোকে কওঁ যে আপুনি ধৈৰ্য ৰাখক, পেচেণ্টক এনেকে কওঁ যাতে আপুনি প্ৰথম 15 দিন লৈ চাওক, আপুনি নিজেই গম পাব প্ৰথম 15 দিনত, কাৰণ চবৰে এটা হিলিং টাইম থাকে, মই আপোনাক আগতেও কৈছিলোঁ, সেইখিনি আমি বডিটোক দিবই লাগিব, সেইখিনি আমি বডিটোক দিবই লাগিব। 10-15 দিনৰ ভিতৰত আপুনি এটা সৰু মাইলষ্টোন এটা এচিভ কৰিব, আগতে যদি মোৰ ইমানখিনি হৈছিল, কঁকালটো দাঙিব পৰা নাছিলো, এতিয়া মই দাঙিব পৰা হৈছোঁ,
1: সেইখিনি সময়ত যদি এৰি দিয়ে,
0: সেইখিনি সময়ত এৰি দিলে কিন্তু আকৌ আগৰ অৱস্থালৈ ঘূৰি আহিব, তো সেইখিনি সময়ত পেচেণ্টজনেও ধৈৰ্য ৰাখিব লাগিব, থেৰাপিষ্টজনেও ধৈৰ্য ধৰি কামটো কৰিব লাগিব, যে যিখিনি কৰি আছে তেওঁ মানে যিখিনি পঢ়ি আহিছে তাৰ মানে এপ্লাই কৰি পেলাই ধৈৰ্য ধৰি কামখিনি কৰিব লাগিব, এনেকুৱা নহয় যে দুদিনতে মোক ৰিজাল্ট লাগিব, দুদিনতে মই পাম, সেনেকুৱা নহয়,
1: দুদিনতেতো আৰু বেকা হাড় এডাল চিধা কৰি দিব নোৱাৰি, কথাটো তেনেকুৱা হয়। হয়, আমি বহুত বিষৰ কথা পাতি আছো আৰু বৰ্তমান সময়ত আটাইতকৈ বেছি হৈছে কঁকালৰ বিষ, বিশেষকৈ খুব সৰু বয়সৰ পৰাই আজিকালি মহিলাসকলৰ কঁকালৰ বিষ হ'বলৈ ধৰিছে, গতিকে ইয়াৰ কাৰণ আপোনাৰ দৃষ্টিত কোনবিলাক বাৰু?
0: হয়, কঁকালৰ বিষ ল' বেক পেইন বুলি কয়, ল' বেক পেইন এটা বহুত ডাঙৰ ভাষ্ট মানে এটা চেপ্টাৰ বুলিয়ে ক'ম মই, ইয়াতে বিভিন্ন ধৰণৰ কাৰণ থাকে, আমাৰ শুনিছে চাগে স্লিপ ডিস্ক, স্লিপ ডিস্কৰ পৰা আৰম্ভ কৰি আপোনাৰ গধুৰ বস্তু দাঙি পটককৈ খিৰিক লাগি যোৱা বুলি আমি যিটো কওঁ, তাৰলৈকে বিভিন্ন ধৰণৰ কাৰণ ইনভল্ভ হৈ থাকিব পাৰে ইয়াতে। আৰু গৃহিণীসকলৰ বা পুৰুষসকলৰো হয় আজিকালি, প্ৰথম কথাটো হ'ল মানে আপোনাৰ অবেচিটি, অবেচিটি এটা বহুত ডাঙৰ কাৰণ সেইটোৰ কাৰণে হয়। তাৰপিছত আপোনাৰ ছেকেণ্ড কাৰণটো হ'ল আপোনাৰ অকুপেশ্যনেল যিখিনি হয়, আমাৰ অকুপেশ্যনেল কজ, যেনে আপুনি ধৰক একেলগে 8 ঘণ্টা বহি কাম কৰিছে, এইখিনি বেংকাৰ্ছখিনিৰ বা কম্পিউটাৰ জব যোনে বেছিকে কৰে সেইখিনিৰ ক্ষেত্ৰত আমি দেখা পাওঁ
1: অফিচত গৈ দিনটো
0: বহি থাকিব লাগে। হয়, এইটো এটা প্ৰধান কাৰণ। আপোনাৰ কঁকালৰ বিষো হয়, তাৰ কাৰণে ডিঙি বিষো হয়, কিন্তু যোনে

কত জাতি উপজাতি মিলনভূমি এই মোর অসম দেশ, জনজনের কোহে কোহে সিঁচরিত হয়ে থাকা কিছু সুরর লহর এই গীতে দিব খুঁজিছো।

শ্রোতাসকলে আমার কেন্দ্রর সাতসরী অনুষ্ঠানের আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়েও গীতর অনুরোধ করবেন। শ্রোতাসকলে আমার পেজল মেসেজ পঠিয়াব পাৰে অথবা কমেন্ট কৰিব পাৰে। আকাশবাণী নগাঁও কেন্দ্রের জড়িয়ে আপনি আপনার ব্যবসার বিজ্ঞাপন আগবাব পাৰিব। ইয়ার বাবে আকাশবাণী নগাঁও কেন্দ্রের বিজ্ঞাপন বিভাগের যোগাযোগ করক। যোগাযোগ নম্বর 9435053214। অনুষ্ঠানত এবার শুনা হোক ভূপেন হাজরিকা আর ভূপেন হাজরিকার কণ্ঠর এই গীতটি। গীতর কথা বিষ্ণুপ্রসাদ রাভাৰ।

0: ও যায়ো কানু বাই বেনু দূরণের মথুরা লই যায়, দূরণের মথুরা লই যায়।
1: মই জুবিনদাৰ জোনাক কলা জাৰৰ নিশা এই গীতটি গাবলৈ ওলাইছোঁ। আশা কৰোঁ সকলোৱে শুনি ভাল পাব।